0: ঘোড়া চতুরা এক পেরায় না, ইয়া ঘোড়া বললা ইয়া চতুর বললা,
1: এক চতুর নার করকে সিঙ্গার, এক চতুর নার বড়ি হোশিয়ার, মেরে মন কে দ্বার ইয়ে ঘুসত জাত, আপনে হি জাল মে ফসত জাত, হম মরত।

0: চতুর এক পেরাইনা ইয়া গোড়া বললা ইয়া চতুর বললা
1: এক চতুর নার করকে সিঙ্গার এক চতুর নার বড়ি হোশিয়ার মেরে মন কে দ্বার ঘুসত জাত আপনে হি জাল মে ফসত জাত হম মরত